আদি যেতে নমিলে কৃষ্ণ পাদগতে শুভিলা জয় জয়বাণী নম সব দেস্তুতি ভণী দেবে করন্তি পুষ্পবৃষ্টি তা দেখি শিশুপাল।

কোপমনে বলই পুরুষ বচনে দেখ এ দুরাশয় কাল ঈশ্বর চেষ্টা অন্তরাণ এ সত্যবতী সুতবাণী ভবিষ্যে যাহা পরিমাণী ধ্রুব চরণ মহিতলে ভাঙ্গিল বাড়কর বলে।

এমন্তে সভা মধ্যে গোড় শুভিলা দিগ অন্তরাণ শুনি পাণ্ডবে কোপ ভরি ধাইলে করে শস্ত্র ধরি মৎস্যকে কয় যে সৃঞ্জয় শস্ত্র আয়ুধ বর্ম দেহ বলন্তি মার শিশুপাল নিশ্চে পুরিলা তার কাল।

0: শহীদ স্মৃতি ভবন টাউন হল ঠারে গতকাল উৎকল সাংবাদিক সংঘর রাজ্য কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী সূর্যবংশী সুরজ যোগদে গ্রামাঞ্চল নাগরিক মৌলিক সমস্যাকে সরকার সম্মুখক আনবা সাংবাদিক পরামর্শ দিয়েছেন। বরগড় জিলাস্তরীয় উদ্যমী ওড়িশা এমএসএমই কার্যক্রম 2026 গতকাল দ্বিতীয় দিবসের এক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উদ্যোগ প্রতিষ্ঠা রয়েছে সরকারি সুবিধা সুযোগ এবং ঋণ ব্যবস্থা উপরে জেলা প্রশাসন পক্ষ আলোচনা হয়েছে। জাতীয় পরিসংখ্যান দিবস আজ পালন করা যাচ্ছে। জাতীয় বিকাশ সম্পর্কিত সামাজিক অর্থনৈতিক যোজনা এবং নীতি প্রণয়নরে পরিসংখ্যানর গুরুত্ব নেই সচেতনতা সৃষ্টি করা এই দিবস পালনর মুখ্য উদ্দেশ্য। 2007 প্রতিবর্ষ জুন মাস 29 তারিখে এই দিবস পালিত হয়ে আসুচি। চলিত বর্ষর বিষয়বস্তু রয়েছে প্রশাসনিক তথ্যর সামর্থ্যক উন্মুক্ত করা। ভারতীয় পরিসংখ্যানর জনক কুহযাউথবা প্রফেসর প্রশান্ত চন্দ্র মহালনবিশ পরিসংখ্যান অবদানকে সম্মান জনাই প্রতিবর্ষ তাঁর জয়ন্তী এই দিবস পালন করা যাই থাকে। রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে কালবৈশাখীর প্রভাব বিভিন্ন স্থানের বর্ষা হয়ে যাই। আসন্তা 24 ঘণ্টা মধ্যে বিজুড়ি এবং ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়া নেই প্রায় সমস্ত জেলা সতর্ক সূচনা জারি করা যাই। আঞ্চলিক সংবাদ বর্তমান এতিকি শেষ হলা। আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনেপারে অপরাহ 2:32।
1: এতবেল যে কার্যক্রম শুণুলে আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী সম্বলপুর স্বাস্থ্য সূচনার শুণন্তু হাড়র টিউমর ও তার চিকিৎসা এ বিষয়ে কইছেন ডাক্তার সুশীল কুমার পতি।
2: হাড়ର ଟ୍ୟୁମର ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଥାଏ ଏବଂ ଏହା ଶରୀରର ବିଭିନ୍ନ ଜାଗାରେ ବାହାରିଥାଏ। କୌଣସି ଏକ ଲମ୍ବା ହାଡ଼କୁ ସାଧାରଣତଃ 3 ଭାଗରେ ବିଭକ୍ତ ହୋଇଥାଏ। ଲମ୍ବା ହାଡ଼ର 2 ପାଖରେ ଥିବା ଅଗ୍ରଭାଗକୁ ଏପିଫିସିସ୍ କୁହାଯାଏ, ମଝି ଭାଗକୁ ଡାଇଫିସିସ୍ କୁହାଯାଏ ଏବଂ ଏପିଫିସିସ୍ ଓ ଡାଇଫିସିସ୍ର ମଝିରେ ଥିବା ଅଂଶକୁ ମେଟାଫିସିସ୍ କୁହାଯାଏ। ବିଭିନ୍ନ ଟ୍ୟୁମର ଏହି 3 ଅଂଶରେ ବାହାରିଥାନ୍ତି। ହାଡ଼ର ଅଗ୍ରଭାଗ ବା ଏପିଫିସିସ୍ରେ ସାଧାରଣତଃ ଓଷ୍ଟିଓପ୍ଲାଷ୍ଟୋମା ପରି ଟ୍ୟୁମର ବାହାରିଥାଏ। ଏହା ଆଣ୍ଠୁ କିମ୍ବା ହାତର ମଣିବନ୍ଧ ପାଖରେ ଦେଖାଯାଏ। ଯଦିଓ ଏହା ଏକ କର୍କଟ ଜାତୀୟ ବା କ୍ୟାନ୍ସରସ୍ ଟ୍ୟୁମର ନୁହେଁ, କିନ୍ତୁ ବହୁ ଦିନ ଧରି ରହିଗଲେ ଏହା ବଢ଼ି ବଢ଼ି କର୍କଟ ଟ୍ୟୁମର ହୋଇଯାଏ। ମେଟାଫିସିସ୍ ବା ହାଡ଼ର ଅଗ୍ରଭାଗର ପରେ ଥିବା ଜାଗାରୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଟ୍ୟୁମର ବାହାରିଥାଏ, ଯଥା ଓଷ୍ଟିଓମା, କଣ୍ଡ୍ରୋମା, ବୋନ୍ ସିଷ୍ଟ ଓ ଓଷ୍ଟିଓସାର୍କୋମା। ଏ ମଧ୍ୟରୁ ପ୍ରଥମ 3ଟି ସାଧାରଣ ବା ବିନାଇନ୍ ଟ୍ୟୁମର ରୂପେ ପରିଚିତ, କିନ୍ତୁ ଓଷ୍ଟିଓସାର୍କୋମା ଏକ କର୍କଟ ରୋଗ ଜନିତ ହାଡ଼ର ଟ୍ୟୁମର। ଓଷ୍ଟିଓସାର୍କୋମା ସାଧାରଣତଃ 15-18 ବର୍ଷ ପିଲାଙ୍କ ମଧ୍ୟ ପାଖରେ ଦେଖାଯାଏ ଏବଂ ମୁଖ୍ୟତଃ ଏହା ଆଣ୍ଠୁ ପାଖରେ ଦେଖାଯାଇଥାଏ। ପ୍ରଥମେ ରୋଗୀ ଯନ୍ତ୍ରଣା ଅନୁଭବ କରେ, ତାପରେ ପରେ ହାଡ଼ ଫୁଲିବାର ଲକ୍ଷ୍ୟ କରେ। ଆସ୍ତେ ଆସ୍ତେ ରୋଗୀ ମୋଟେ ଚଲାବୁଲା କରିପାରେ ନାହିଁ। ଠିକ୍ ସମୟରେ ଠିକ୍ ଭାବରେ ଚିକିତ୍ସା ନକଲେ କର୍କଟ କୋଷଗୁଡ଼ିକ ଶରୀରର ଅନ୍ୟ ଜାଗାକୁ ପ୍ରସାରିତ ହୋଇଯାଏ ଏବଂ ଶେଷରେ ରୋଗୀ ମୃତ୍ୟୁମୁଖରେ ପଡ଼ିଥାଏ। ଅନ୍ୟ ବିନାଇନ୍ ବା ସାଧାରଣ ହାଡ଼ର ଟ୍ୟୁମର ଗୁଡ଼ିକରେ ରୋଗୀ ପ୍ରଥମେ ହାଡ଼ ଉପରେ ଆସ୍ତେ ଆସ୍ତେ କିଛି ଉଠୁଥିବାର ଲକ୍ଷ୍ୟ କରିଥାଏ, ପରେ ଏହା ବଢ଼ି ବଢ଼ି କିଛି ନା କିଛି ଯନ୍ତ୍ରଣା ଦେଇଥାଏ। ହାଡ଼ର ସିଷ୍ଟ ଜାତୀୟ ଟ୍ୟୁମର ସାଧାରଣତଃ ଜଙ୍ଘର ଉପର ଅଂଶରେ କିମ୍ବା ବାହୁର ଉପର ଅଂଶରେ ବାହାରିଥାଏ। ସମୟ ସମୟରେ ଏହାକୁ ରୋଗୀ ବିନା କାରଣରେ ହାଡ଼ ଭାଙ୍ଗିଲା ପରେ ହିଁ ଜାଣିପାରେ। କଣ୍ଡ୍ରୋମା ପରି ହାଡ଼ର ଟ୍ୟୁମର ହାତ କିମ୍ବା ଗୋଡ଼ର ଛୋଟ ଛୋଟ ହାଡ଼ ଉପରେ ହିଁ ବାହାରିଥାଏ। ଡାଇଫିସିସ୍ ବା ହାଡ଼ର ମଝି ଅଂଶରେ ଯେଉଁ ଟ୍ୟୁମର ବାହାରେ ସେ ଭିତରେ ଇମିଙ୍ଗସ୍ ଟ୍ୟୁମର ପ୍ରଧାନ। ଏହା ଏକ କର୍କଟ ଜନିତ ଟ୍ୟୁମର ଏବଂ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଚିକିତ୍ସା ନକଲେ ରୋଗୀକୁ ଜୀବନ ହରାଇବାକୁ ପଡ଼ିଥାଏ। ଏହା ମୁଖ୍ୟତଃ 5-15 ବର୍ଷ ପିଲାଙ୍କ ମଧ୍ୟରେ ଦେଖାଯାଏ। ଏଠି ମଧ୍ୟ ରୋଗୀ ପ୍ରଥମେ ଯନ୍ତ୍ରଣା ଅନୁଭବ କରେ, ପରେ ହାଡ଼ ଉପରେ ଟ୍ୟୁମର ଦେଖାଯାଏ। ଶରୀରର ଅନ୍ୟ

0: ফসফরাস 16 কেজি আর পটাশ সার 16 কেজি দিয়ে দেবে। আর বাকি পছা যে দেলে বি যবক্ষা যান সার দেবে। গছকে যেনতা 30 নু 40 দিন হইবাকি ই সময়াকে একর পিছা 5 কেজি যবক্ষা যান সারকে দিয়ে দেবে। এনতা হিসাবে যদি খত সারটা দেবে বেলে গছটা ঠিক হিসাবে নেই পারবা আর বড়ি পারবা। হলে চাষী মানে গোটে জিনিস নিকা দেবে যে মন্দা মনকু যেনতা লটা নি হবা, কেতিল লটা যদি হয়ে যাওয়া বেলে ঘাঁস লটা সবু যে খেস সারটা থাকা খত সারকে সবু ঘিচি করে নিয়ে যাবে। যেমনি বলিকি গছটা ঠিক হিসাবে খেস সারটা পেয়ে নিপারে আর বড়ি নিপারে, সেতিল বলিকি চাষী মানে নিঘা দেখি সবুলে ঘাঁস লটা সফা করে নেবে, গছর বুনকে কুড়া কোষা করে নিয়ে ম্যাটকে শিখাই দেবে। এনতা হিসাবে যদি চাষী মানে সেমি চাষ করবে বেলে অতকা ফায়দা পাই পারবে।
1: শুনিলে চাষর হাল, আকাশবাণী সম্বলপুর। পরিবেশ সূচনারে শুনন্তু সংকটরে আমর পৃথিবী, কইছন্তি ডক্টর সমাপিকা দাস।
2: বিশ্ব পরিবেশ বর্তমান সময়ের যুদ্ধ নামক এক সংকট সহিত ঘেরি রয়েছে। আজির যুদ্ধ পরিস্থিতিকে দেখিলে প্রত্যয়মান হুয়ে পৃথিবী আজি ধ্বংসমুখে পৌঁছি সারিলেনি। এপরি পরিস্থিতিরে পরমাণু যুদ্ধর আশঙ্কাকু এড়াই দিয়া যাই নপারে। যদি এহা হুয়ে পৃথিবী সমূলে ধ্বংস হয়েযিব। দ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসর্চ ইনস্টিট্যুট তরফর এক রিপোর্টরে কুহাযাইছি, বিশ্বর প্রায় 9টি দেশরে 12,000 অধিক পরমাণু অস্ত্র অছি। যুদ্ধ দ্বারা প্রাকৃতিক সম্পদ নষ্ট হওয়া সহ পরিবেশ পাই সংকট সৃষ্টি হেউছি। এই যুদ্ধরে ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্রশস্ত্রর রাসায়নিক পদার্থরু জল, বায়ু ও মৃত্তিকা নষ্ট হেউছি। সম্প্রতি যে যুদ্ধ পরিস্থিতি চালিছি সেথিমধ্যরু 40% প্রাকৃতিক সম্পদ হাসল পাই। এই প্রাকৃতিক সম্পদকু হাসল করিবা পাই যুদ্ধ হেউছি এবং এহাকু অধিক নষ্ট করা যাউছি। এই প্রাকৃতিক সম্পদ মধ্যরে আমি দেখি পারিবা যে তৈল কূপ বহুত সংখ্যার ধ্বংস করা যাউছি, যাহাফলরে এথিরু নির্গত বিষাক্ত বাষ্প প্রভাবরে জল প্রদূষিত হওয়া সহ জলজীব মধ্য নিপাত হেউছন্তি। আণবিক পরীক্ষণ সময়রে সেথিরে ব্যবহৃত হেউথিবা ইউরানিয়াম থোরিয়াম ভলি বিকিরণযুক্ত উপাদান যোগু সমগ্র অঞ্চল প্রদূষিত হেউছি। এই বিকিরণ উপাদান মাটি ভিতরে গভীরকু যাই মৃত্তিকা প্রদূষণ করুছি। এই রেডিও একটিভ এলিমেন্ট মানে মৃত্তিকারে বহুত দিন পর্যন্ত রহিথান্তি, যাহাদ্বারা সেমানে কৃষি এবং জলকু মধ্য প্রভাবিত করিথান্তি। মৃত্তিকারু এই রেডিও একটিভ এলিমেন্ট শস্যগুড়িকরে শোষিত হুয়ে এবং খাদ্য শৃঙ্খল জরিয়ারে মনুষ্য শরীরকু আসিথায়ে, যাহাকু আমি বায়ো ম্যাগনিফিকেশন কহিথাউ। সেহিপরি জলরে মিশি ভূতল জলকু দূষিত করিবা সহ সেঠারে রহুথিবা স্থানীয় অধিবাসীঙ্ক পানীয় জলরে মিশি জলকু প্রদূষিত করিথায়ে। আউ মধ্যে এই রেডিও একটিভ এলিমেন্টস মিউটেশন নামক প্রক্রিয়া দ্বারা গুণসূত্রে মধ্যে পরিবর্তন করিথায়ে এবং ভবিষ্যতরে মধ্যে এই স্থানরে বিকলাঙ্গ ছুয়া বড়িবার আশঙ্কা বহুত থায়ে। এক রিপোর্টরু জানা যাইছি যে সাম্প্রতিক যুদ্ধরু চারিআড়ে ধ্বংস ও ধ্বংসপ্রায় বর্জ্য গদা হেবার পরিমাণ প্রায় 39 নিউত টন প্রতি বর্গ কিলোমিটরে 107 কিলোগ্রাম বর্জ্য গদা হেউছি। 80% মৃত্তিকা ক্ষয় হেউছি, প্রায় 2/3 চাষ জমি নষ্ট হেউছি। ল্যান্ডমাইন বিস্ফোরণ ফলরে জনজীবন সহ মৃত্তিকা ও জল মধ্য প্রদূষিত হেউছি। যুদ্ধ চালিথিবা স্থানরে ট্যাঙ্ক, জেট চলাচল এবং সেনা পরিবহনর জৈব ইন্ধন ব্যবহার বৃদ্ধি যোগু পরিবেশ অধিক প্রদূষিত হেউছি। এহার সিধাসলখ প্রভাব অশোধিত তৈলর আমদানি রপ্তানি উপরে পড়ুছি। বিশ্ব বজারে তৈলর মূল্য বৃদ্ধি হেবারে লাগিছি, এহা অনেকাংশরে বিশ্ব অর্থনীতিকু মধ্যে প্রভাবিত করুছি। এটি বিড়ম্বনার কথা হেউছি, যুদ্ধ হেবা ফলরে সে রাষ্ট্রর আর্থিক সামাজিক স্থিতি খারাপ হেবা সহ দারিদ্র্য হার বড়ি যায়। এসবুর সমাধান নহেলে মানে পরিস্থিতি স্বাভাবিক নহেলে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে পারিব না। বাস্তবরে আম পৃথিবী অমূল্য সম্প

শ্রোতা বন্ধু শুনছেন হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। কার্যক্রমের পরবর্তী গীতটি লতা মঙ্গেশকর কণ্ঠে শুনতু। কথাচিত্র মোগলে আজম, গীত রচনা শকিল বদায়ুনি, সঙ্গীত নৌসাদ।

শ্রোতা বন্ধু শুনুথিলে হিন্দী কথাচিত্র গীতর কার্যক্রম আকাশবাণী সম্বলপুর। বর্তমান শুনতু এক বিশেষ সূচনা। আকাশবাণী সম্বলপুর কেন্দ্রে আবশ্যক থিবা কিষান উপভাষার কার্যক্রম উপস্থাপনা পাই আগ্রহী যুবক যুবতীঙ্ক ঠারু দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কের পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক। কিষান উপভাষায় পরিষ্কারভাবে শুদ্ধ উচ্চারণ করে পুথিবে। প্রার্থী বা প্রার্থিনীক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা চতুর্থ হয়ে আবশ্যক। প্রার্থী বা প্রার্থিনীক কণ্ঠস্বর বেতার উপযোগী হয়ে প্রার্থী অবা প্রার্থিনীক বয়স জুন মাস ১৬ তারিখ ২০২৬ সুদ্ধা ২০-৫০ বর্ষ মধ্যে হয়ে আবশ্যক। কম্পুটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রাখিবে। সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুবে। আগ্রহী প্রার্থী বা প্রার্থিনী সাদা কাগজের নিজের নাম, ঠিকনা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতি, ফোন নম্বর অবা মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দিয়ে ইমেল আইডি sambalpur.co@gmail.com আবেদন করে পারে কিংবা ডাক যোগে পঠাই পারে। আবেদনপত্র সহিত গোটি পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্রর ফটোকপি সংযুক্ত করবে। নির্ধারিত ফি বাবদকু প্রার্থী বা প্রার্থিনীকু ২২৫ টাকা এবং শতকড়া ১৮ জিএসটি সহ মোট ২৬৬ টাকা কেবল এনইএফটি অবা অনলাইন ব্যাঙ্কিং যোগে প্রসার ভারতী একাউন্ট নম্বর ১০৮৬১৭০৫২৫৭ আইএফএসসি কোড SBIN

ইয়াদে শুনুন বাসন্তী অপা কথাচিত্রর এই গীতটা। গীতটিকে গাইছেন শান্তিলতা বারিক, গীতিকার সুশান্ত কুমার মল্লিক, সঙ্গীত এম ডি মুসির।

নিমাই মহান্তিঙ্ক লেখা থু কথাচিত্র সম্রাট রয় গীতটাকে শুনুন। গীতটাকে গাইছন মনু, সঙ্গীত আর কে ভঞ্জ।

0: কেটে চাল সুপা গনি গনি ওই কেটে চাল সুপা গনি।
1: କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ଇହାଦେ ଗୀତକେ ଗାଇଛନ୍ କାଳୀପ୍ରସାଦ ଷଡ଼ଙ୍ଗୀ, ଗୀତ ରଚନା ଉଦୟନାଥ ଦର୍ଜୀ।

সব সাংসর সা কুড়ি কাছে খেলা নৈত খড়িকে যায় সবুলি পান্তি বুহা বিলা পিলা দিনর সাং সরসা কুড়ি কাছে খেলা নৈত খড়িকে যায় সবুলি পান্তি বুহা বিলা লুকলুকানি হুমন ছিল লাই খেলা যাত্রা দেখা ভিড় ভাড়তি হেস ঠেলা পেলা আমি বইল লাউ পিঠা কিনে দেছ তুই হো তোমর তুন টিখে সুয়াদ নাই ওয়ে হো তোমর তুন টিখে সুয়াদ নাই।

দুদানো ঢোলকি মিটি ঘুমরে ঘুমরে বাজে, ফুফলা কুঁড়ে পিয়াস জনাকে ভেনাই সাজে। দুদানো ঢোলকি মিটি ঘুমরে ঘুমরে বাজে, ফুফলা কুঁড়ে পিয়াস জনাকে ভেনাই সাজে। পান ফুটে কামনুষ জীবন দিনে হেবা খার, নিজর বলি কহিছি পদে তমে ভাত পর। পড়ি জীবলে রাখালে কাঁ যেহে সবাই হো, তোমর তুন শিখে সুয়াদ নাই, তোমর তুন শিখে সুয়াদ নাই।

কার্যক্রমের শেষ গীতটা শুনবে। গীতকে গাইছেন পুষ্পাঞ্চল মুনা, গীত রচনা পুরাতন রচনা নু।

ইহাদে মূল করবারকে যাওছ হিন্দি সিনেমা গীত কেনে করি আমার কার্যক্রম খুলা ঝরকা। পহেলা গীতটা শুনবে সিনেমা এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি। গীতকে গাইছেন অরমান মল্লিক, সঙ্গীত অমাল মল্লিক, লেখা মনোজ মুন্তাসির।

শ্রোতা বন্ধু, গছ হেউছে আমার জীবন। আমার পৃথিবীতে যেন প্রাণী আর প্রাকৃতিক উপাদান দেখুছন, হেথি গছ হেউছে গোটে অমূল্য উপাদান। এই গছকে ছাড়ি দেলে জীবন কল্পনা নাই করা যাই পারে। আমি যেতকি গছ লগামা হেতকি জীবন বঞ্চবা।

শ্রোতা বন্ধু, বালেশ্বর, কটক, ভুবনেশ্বর, সম্বলপুর লেখেন জায়গা মানুষ গছ মানকে যেনতা পোস্টর, হোর্ডিং, ব্যানর আর অ্যাডভার্টাইজমেন্ট মানে লগা হয়েছে, সেটা গোটে চিন্তাজনক বিষয়। যেতকি রাস্তাঘাট, আঞ্চলিক সীমা, বসষ্টাণ্ড, বজার মানে অছে, সবুনু ই পোস্টর, ব্যানর দেখবারকে মিলুছে। ইসবু খালি গছ লাগে নুহে, পরিবেশ লাগে বিল হানিকারক আয়। সেথিলাগি আমকে সচেতন হেবারকে পড়বা।

শ্রোতাবন্ধু, পোস্টার আর ব্যানার লগাবার লাগি গছমানকর ছালিকে ছড়া যাইসি, গোটে অম্ল অঠা ব্যবহার হেসি, আর ভিল গছর শাখা প্রশাখা মানে কাটি দিয়া যাইসি। আমি যেনু প্রকৃতি সুরক্ষা হরিত বিকাশ বিষয়ে কথা লাগুছু, সেনু গছমানকর ই অবস্থা সত্রি চিন্তাজনক আয়।

শ্রোতাবন্ধু, এ গছ উপরে বিজ্ঞাপন প্রচার সমস্যা নু নিবৃত রহবার লাগি হলে গছ উপরে বিজ্ঞাপন নিষিদ্ধ করবারকে নিয়ম কড়াকড়ি করা যাওয়া দরকার। গছ নু হোর্ডিং লগাবারটা অবোধ, আর ইতার লাগি দণ্ড নির্ধারণ করা যাওয়া দরকার। মেটাল ফ্রেম হোর্ডিং তৈরি করি করি হেথি বিজ্ঞাপন লগাবারকে শিক্ষা দিয়া যাওয়া দরকার। আর লোকমানকর ভিতরে ইতাকে নেই করি সচেতনতা করা যাবারটা জরুরি।

শ্রোতাবন্ধু, কোল গ্যাসিফিকেশন এক যান্ত্রিক প্রক্রিয়া এবং এথিপাই আধুনিক টেকনোলজির আবশ্যকতা রয়েছে। যান্ত্রিক পদ্ধতিরে কোইলাকু সিনথেটিক গ্যাস বা সিন গ্যাসরে পরিণত করা যায়। সেই গ্যাসরু ইউরিয়া, মিথানল, এমোনিয়াম নাইট্রেট, এসএনজি, হাইড্রোজেন, ইথর এবং ডাইমিথাইল ভলি সামগ্রী নিঃসরবণ প্রক্রিয়ার উৎপাদিত হুয়ে।

শ্রোতাবণী, জাতীয় পরিসংখ্যান দিবস প্রতিবর্ষ জুন মাস 29 তারিখে পালন করা যায়। এই দিনটি ভারতের প্রসিদ্ধ পরিসংখ্যানবিদ প্রফেসর প্রশান্ত চন্দ্র মহলানবিসক জন্মদিবসক স্মরণ করে পালন করা যায়। এই দিবসর গুরুত্ব হচ্ছে দেশের বিকাশ পাই সঠিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণর মহত্বকে বুঝাইবা, সরকারক উন্নয়নমূলক যোজনা প্রস্তুত করা ও নীতি নির্ধারণের সহায়তা করা, শিক্ষা স্বাস্থ্য কৃষি ও অর্থনীতির উন্নতি পাই নির্ভরযোগ্য তথ্য যোগাইবা, তথ্য আধারিত নিষ্পত্তি নেবার সংস্কৃতিকে প্রোৎসাহন করা, ছাত্রছাত্রীঙ্ক মধ্যে পরিসংখ্যান প্রতি আগ্রহ ও বৈজ্ঞানিক চিন্তাধারা বৃদ্ধি করা।

শ্রোতা ভৌণী, আন্তর্জাতীয় উষ্ণ কটিবন্ধ দিবস প্রতিবর্ষ জুন মাস 29 তারিখে পালন করা যায়। এই দিবসর লক্ষ্য হচ্ছে উষ্ণ কটিবন্ধীয় অঞ্চলর গুরুত্ব, সেঠার প্রাকৃতিক সম্পদ, জৈব বিবিধতা এবং পরিবেশ সুরক্ষা সম্পর্কে লোকঙ্ক মধ্যে সচেতনতা সৃষ্টি করা। উষ্ণ কটিবন্ধীয় অঞ্চল পৃথিবীর সবুঠারু অধিক জৈব বিবিধতা সম্পন্ন অঞ্চল। এখানে বিভিন্ন প্রকারর গছ, পশুপক্ষী ও তাঙ্কর নূয়া প্রজাতি দেখিবা মিলে, কিন্তু জলবায়ু পরিবর্তন, বন ধ্বংস, প্রদূষণ, জনসংখ্যা বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদর অত্যধিক ব্যবহার যোগ উষ্ণ কটিবন্ধীয় অঞ্চল বহুত সমস্যার সম্মুখীন হেউছি। এই কারণরু পরিবেশ সুরক্ষা ও স্থায়ী বিকাশ অত্যন্ত আবশ্যক। এই দিবসরে বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং সংস্থাগুলিকরে বৃক্ষরোপণ ও সচেতনতা শোভাযাত্রা ও আলোচনাচক্র দেখিবাকু মিলে।

মাক্কা পুপু ঝকা ঝকা ই কার্যক্রম যেন নামে কুণা ভাষাতি প্রচার প্রসার মানালি ই কার্যক্রম যেন যেন ভাই ভী গুঠিয়ার মেনালদার যেতে রিন আকাশবাণী তরফতি জুহার মহাপুরুগে সিরচিনা বাড়ে বিচিত্র দু তাঙ্গে সিরজিনা বাবদনু চিন্তা কামনা নামে লেখা আলারগে ছোটটি কথা মাল্লি দু নাম মহাপুরুষে যেতকি সিরজিনা আতলি আদান নাম যেতকি আহত হেতকি আহুরি আহাগে লাগান বাকি রক তাঙ্গে সিরজিনানু হারবু আতলি তাঙ্গে সিরজিনানু পাহাড় পর্বত লামড়াকের কিছি যে লামড়াকের কিছি তাঙ্গে সিরজিনানু চৌড়ু আতলি খলখলাতেল খলখলাতেল হন্যে এত্যাউ বাহচাকের কিছি সমুন্দরগে কেড়ে সুন্দর বাড়ে বাড়ে মান্য সাগুয়া সাগুয়া এথরালি পূর্থি আর ধুকা ইন্নে বহালি যে সুলসুলাতেল যদি নাম আদান অনুভব কামত হেলে প্রকৃতিরে নামে মন বোধি হন্যে সুলসুলাতেল খুলখুলাতেল আহরি আগলি আগলিগে বুঙ্গ।

0: নাম যেন আলোচনা কামালকাত যে এ কুহা সম্প্রদায়ের যেতে প্রকৃতি প্রেমী প্রকৃতি সঙ্গে জড়ার আর আতলনার বলিকি আদগে লাগানতাম যাহা বি সুবিধা অসুবিধা মাঞ্জা হলে প্রকৃতি বন জানাবানার হলে অন্টা কথা যে সামিয়া যেহেতু পরিবর্তন মানতেল মানালি সামিয়া সঙ্গে নিজে ভি পরিবর্তন মানার গে লাগ আ পারম্পরিক চিরাচরিত ঢঙ্গনু নামে যদি উচ্চনা অকনা পিহন উঢ়ন বোধ খালি রহালে দুনিয়াত কেতে না কেতে আঘলি বুঙ্গক আর নাম আসানিন রথ কথা মাঞ্জা যে একা পরিবর্তন বন নাম গ্রহণ নানত আর একা বোধ নামে নিজর পরিচয় দু নিজর অস্মিতা দু নিজর সম্প্রদায়গে অন্টা সম্পত্তি দু আজ এতে জিনিস বন নাম ইয়ত হলে যেহেতু নাম সরল বিশ্বাসিত নাম প্রকৃতি বন বিশ্বাস নান্দাত নামে ভিন ভিন প্রকার গে অভাব অসুবিধানু প্রকৃতি বন নাম গুহারি নান্দাত হে মহাপুরু এঙ্গেইন না বিপত্তি খাতির কিছি যে এঙ্গান পাণসু আর এঙ্গান ঠিক পাবু এদু যে হু পাবুনু একন নাম গুহারি নান্দাত যে নামে হেড্ডু কাহেখা কা নামে একাবাকে বি নামে শরীর বড় যদি অসুবিধানু খাতরা হলে আদকে পূজা পাঠ নান্দাত গুনিয়া বয়েত কামদাত আর ভল মানন কত বুলিকি নাম চিন্তা কামদাত হলে সামিয়া বাদলারা কেলা দিন নামে যদি কিছু অসুবিধা মাঞ্জা কা কিছু বি যদি নামে সমস্যা নামে পরিবার নু নামে আলার্গি লাগান মাঞ্জা হলে নাম বৈজ্ঞানিক পদ্ধতি নু ভি একানিকি নাম আদান সালখাঙ্গত আ জিনিস পন ভাবনা কথা আউ হন্যে এরথ হলে নামে শরীর বোধ নামে সবু কিছি নাম যদি ঠিক আতল দাঁত নাম যদি সুস্থ সবল আতল দাঁত হলে নামে পরিবার ভি ঠিক হিসাবে চালর তেঙ্গনা কথা যে আমি হেক্ষা হেড্ডু যদি ঠিক র হলে নাম কামাণি ধামাণি কামত আর নাম নিজে পঁসরত আর নামে হাদ্দু বচ্চরিন পঁসত নামে পাড় পাটকিন্তা নামে যাহা সবু রীতি নীতি যাহা সবু বেঞ্জাকা জাতলি জিতে সান কত বারত আর সমাজ নু ঠিক হিসাবু চালরত হলে কিছু যদি অসুবিধা মাঞ্জা হলে হান্নু যদি মাল্লাদিন হলে নামে শরীর বোধ ও কামি হিকরি রক তা হান্নু যেন্তা হান্নু জোড়ে আদাদ নষ্ট মান্না সম্ভাবনা আতলি তা হেলা একলা হি মা কামনা কথা যেতেবেলে বি কিছু অসুবিধা মানালি ডাক্তার আজ্ঞা গার্গে চাহানু কানা কথা আর নিজের সমস্যা বন তেঙ্গনা কথা তা ই সবু জিনিস গে সচেতনতা এককানে মানত আর নাম আহাঙ্গত আদগে লাগান সরকার ভি ভিন ভিন ব্যবস্থা কামচ কিছি আবন নাম যদি আহ থালে নাম নামাগে লাগান আদান ব্যবহার কামাঙ্গত আউ নিজে ঠিক হিসামো রাঙ্গত
1: শুণিলে কিষাণ সম্প্রদায়ের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনধারা উপরে পর্যবেসিত কিষাণ ভাষার কার্যক্রম মাকা পুপু ঝকা ঝকা। আকাশবাণী সম্বলপুর প্রচার করুছু ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম। প্রথম গীতটি শুণন্তু কথাচিত্র উদণ্ডি সীতা। কণ্ঠশিল্পী হলে টি সৌরী। সঙ্গীত এবং গীত রচনা স্বরূপ নায়ক।

0: চাকরি পরীক্ষা করলে মুনি বর শুনলাম তোকে পাপ হইলি দূর রাম গোবিন্দ হে গোবিন্দ। এ সময় আমার সত্য অনুসাঙ্গর বিষয়টা কিপর হল তাকে আমার প্রমাণ করছেন
1: কবি আমার
0: লেখিলে কোণ রাগ হল চকি সত্য।

0: সেই সভাটা পরি সুন্দর ভাবে মণ্ডিত করে সভা আয়োজন করছেন।
1: আচ্ছা,
0: হেলে রাজাঙ্কর বা ইন্দ্র দেবতাঙ্কর কীর্তিটা কিপরি থিলা? সর্বদা বিশত সদবি সমুদ্র ইব সিন্ধুবি সমুদ্র ইব গামের জ ধৈর্যতা হিমবানিব কালাগ্নি সদৃশ ক্ষমায়া পৃথিবী সম বিষ্ণু সদৃশ বীর্য সমবত প্রিয় দর্শন। দিনে ইন্দ্র সেই সভায় সমস্ত বসছেন, ব্রহ্মা বিষ্ণু শিব লক্ষ্মী পার্বতী সাবিত্রী 33 কোটি দেবতা অছন্তি। ইন্দ্র আদেশ কলে নৃত্যকারী অপসরা মানুষ নৃত্য করা বুঝল হল ঘটনা কন চৌদক্ষরী আজ্ঞা প্রমাণে অপসরা।

0: শৈলা
1: বৌদি
0: গো সুন্দরী তো স্নান করুথবা সময়ে মই যদি জানিথিলে মই এঠাকু আসি নথান্তি এনে মতে টিকে ক্ষমা করে দিও
1: আহা
0: আ ই সুন্দরী কি এপরি জানিথিলে আসি নথান্তি বলি ক্ষমা দিও বলি কহিবারু আমার মতন ভাবুছি
1: কোন বলি
0: গোটে চৌপদি আছিলা
1: তবে আসিব
0: আরে ধন্য।

0: রামন ভজি মলালঙ্কার রাবণ
1: শুনি ব্রহ্মা বিষ্ণু শিব নিজ আসন রে হরি
0: রাম হে
1: এ মন্ত্র পুত করি অত্র ছাড়িলে তহি রে
0: সীতারাম হে
1: এ অনুসয়াপতি অত্রি মুনিকু বহন
0: হরি রাম হে
1: এ নাশ কর বেগে যাই সে কাম।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজ সন্ধ্যা যুববাণীর শব্দমঞ্চ কার্যক্রমকু আপনমানঙ্ক হৃদয়ের স্বাগত জনাওছি। মু আপনঙ্ক প্রিয় যুবসাথী তনুশ্রী বেহরা। শ্রোতা বন্ধু, আজ হচ্ছে জুন মাস 29 তারিখ। আসন্তু জানিবা আজির দিনের ইতিহাসে কোন সব ঘটনা ঘটি যাইছি। 1613 মসিহা 29 জুনরে লন্ডনর প্রসিদ্ধ গ্লোব থিয়েটর অগ্নিকাণ্ডরে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই থিয়েটরে উইলিয়াম শেক্সপিয়রঙ্ক অনেক প্রসিদ্ধ নাটক মঞ্চস্থ হেউথিল। 1757 মসিহা 29 জুনরে রবর্ট ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করে মীর জাফরঙ্কু বঙ্গ বিহার এবং ওড়িশার নবাব ভাবে সিংহাসনরে বসাইলে। 29 জুন 1861 মসিহারে হিন্দি সাহিত্যর প্রথম তিল্লিস্মী উপন্যাসকার দেবকী নন্দম খত্রীঙ্ক জন্ম হয়েছিল। সে প্রসিদ্ধ উপন্যাস চন্দ্রকান্তর রচয়িতা লে। 1974 মসিহারে মেরিয়া এস্টেলো ইসাবেল মার্জেটিন ডি পোরানক আর্জেন্টিনার প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছিলেন। 1995 মসিহা 29 জুনরে আমেরিকার স্পেস সটল আটলান্টিস প্রথম থরপাই রুষিয়ার অন্তরীক্ষ কেন্দ্র মির সহ সফলতার সহ যোড়া হয়েছিল। 2007 মসিহা আজির দিনরে আপল নিজের বিপ্লবাত্মক স্মার্টফোন আইফোন বজারক উন্মোচন করেছিল। এবং 2014 মসিহা 29 জুনরে ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়াল অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ জিতি প্রথম ভারতীয় মহিলা ভাবে সফলতা হাসল করে। ইতিহাস দর্পণের আজ শ্রোতাবন্ধু আজর শব্দমঞ্চ কার্যক্রমে আসন্তু সাক্ষাৎকার শুণবা সম্বলপুরী ফোক ডান্সর সুশ্রী মৌসুমী মেহেরঙ্ক সহিত।
1: নমস্কার ম্যাডাম।
2: নমস্কার।
1: আজ সন্ধ্যার যুববাণীর শব্দমঞ্চ কার্যক্রমকে আপনাদের বহুত বহুত স্বাগত।
2: ধন্যবাদ।
1: প্রথমে শ্রোতাঙ্কু আপনাদের পরিচয় প্রদান করবে।

0: শ্রোতা বন্ধু, ভারত সরকার অনেক যুবকেন্দ্রিক যোজনা কার্যকারী করেছেন। যুবক যুবতী মানে কিপর উদ্যোগী হয়ে পারে, নিজে রোজগারক্ষম হয়ে অন্য মানুষ রোজগারর পন্থা দেখাই পারে, বিশেষ করে নিযুক্তিদাতা হবার মানসিকতা রাখবে, এ দিগরে কার্য করছেন সরকার। এমিতি অনেক যোজনা মধ্যরু স্টার্ট আপ ইন্ডিয়া যোজনা অন্যতম। এক অভিনব চিন্তাধারা কিংবা বজার সুবিধা দেখি নয় ব্যবসায়িক প্রকল্প আরম্ভ করা এই যোজনা প্রোৎসাহিত করে। ভারত বর্তমান বিশ্বর তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টম ভাবে খ্যাতি অর্জন করেছে। এই যোজনা মাধ্যমে ট্যাক্স রিহাতি এবং আর্থিক সহায়তা যোগাই দিয়ন্তি সরকার, যাহাদ্বারা যুববর্গঙ্ক পাই আত্মনিযুক্তির বাট খুলি যায়। এই অবসরের আজ রয়েছে আলোচনা, স্টার্ট আপ মাধ্যমে যুববর্গঙ্ক পাই আত্মনিযুক্তির সুযোগ। এ সম্পর্কে আলোচনা করছেন ডক্টর লক্ষ্মণ সাহু।
1: আজির সমাজে অনেক সর্বনিম্ন শিক্ষা বা উচ্চতম শিক্ষা পাইবা পরে চাকরি নপাই বেকার হয়ে মানসিক স্থিতিকে হরাই বসুছেন। তেণু বেকার যুবক ও যুবতী কেবল চাকরি উপরে নির্ভর নরি নিজস্ব ব্যবসায় উদ্যোগ কৃষি পশুপালন ও সেবা ক্ষেত্রে স্বাবলম্বী করা কেন্দ্র সরকার ও রাজ্য সরকার বিভিন্ন যোজনা ও ঋণ সুবিধা আরম্ভ করছেন। এই যোজনাগুলি মূল উদ্দেশ্য হচ্ছে রোজগার সৃষ্টি, উদ্যোগী সৃষ্টি ও গ্রাম ও সহর উভয় অঞ্চলের আর্থিক সশক্তিকরণ করিবার লক্ষ্য রাখিছি। স্টার্টআপ মাধ্যমে যুববর্গঙ্ক পাই আত্মনিযুক্তির সুযোগ রয়েছে। স্টার্টআপ হচ্ছে এপরি এক নূতন ব্যবসায় যাহা অভিনব চিন্তাধারা প্রযুক্তি কিংবা নূয়া সেবা মাধ্যমে বজারর সমস্যার সমাধান করে। ভারতের স্টার্টআপ ইন্ডিয়া পরি পদক্ষেপ যুবক ও যুবতী মানুষ চাকরি খোঁজুথিবা ব্যক্তিরু চাকরি সৃষ্টিকারী উদ্যোগরে পরিণত হবার সুযোগ দেই আসিছি। আজির যুবপিঢ়ি কেবল সরকারি কিংবা বেসরকারি চাকরি উপরে নির্ভর নরহি নিজের দক্ষতা, শিক্ষা ও সৃজনশীলতা ব্যবহার করে নিজস্ব ব্যবসায় গড়ি পড়ছেন। স্টার্ট আপ মাধ্যমে যুববর্গঙ্ক পাই আত্মনিযুক্তির সুযোগ ও সরকারের ঋণর মধ্যে সুবিধা রয়েছে। স্টার্ট আপ কেবল এক ব্যবসায়ী নুহে, বরং নূতন চিন্তাধারা উদ্ভাবন ও সমস্যার ব্যবহারিক সমাধানকে ব্যবসায়ে পরিণত করিবার এক প্রয়াস মাত্র। ভারতের সরকার স্টার্ট আপ ইন্ডিয়া মাধ্যমে যুববর্গঙ্ক উদ্যোগী হওয়া প্রোৎসাহিত করে আসুচ্ছেন। এর লক্ষ্য হচ্ছে যুবক মানুষ জব সিকর নুহে, জব ক্রিয়েটর ভাবে গড়ি তোলা।

0: সহরকে সিসিটিভি সর্বেক্ষণটি রাখা যাইছে। রাজ্যের ভিন ভিন প্রসিদ্ধ জগন্নাথ মন্দির মানকে দেবস্নান পূর্ণিমা নীতি হেউছে। বৌদ্ধ জিলান থিবার বহুত পূর্ণা মনমুন্ডা শ্রীদধিবাবন মন্দির, নায়কপড়া পাতাড়ি শ্রীক্ষেত্র, ঠিড়িকাকোর শ্রী পুরুষোত্তম দেব জগন্নাথ মন্দির সহিতে জিলার ভিন ভিন জগন্নাথ মন্দির মানকে পবিত্র দেবস্নান যাত্রা হয়েছে। সুবর্ণপুর জিলার পাতাড়ি শ্রীক্ষেত্র সহিতে ভিন ভিন জগন্নাথ মন্দির ন আজ পবিত্র দেবস্নান পূর্ণিমা পালিত হয়ে যাইছে। শ্রীজগন্নাথঙ্কর অনন্য লীলাক্ষেত্র কোটসমলাইর পাতাড়ি শ্রীক্ষেত্র ঠানে ভিল রীতিনীতি অনুসারে চতুর্ধামূর্তিঙ্কর দেবস্নান পূর্ণিমা করা যাইছে। মহাপ্রতাপী সম্রাট কপিলেন্দ্র দেবঙ্কর আজ রাজ্যাভিষেক দিবস। 1435 মশিয়া জুন 29 তারিখ আজির দিনে মহারাজকর রাজ্যাভিষেক হেবার সহিতে তাঙ্কু গজপতি গৌড়েশ্বর নবকোটি কর্ণাট কলবর্গেশ্বর উপাধি দিয়া যাইথিলা। সে নিজকু মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর পরম সেবক আউ গজপতি উপাধিটি ভূষিত করিথিলে। কপিলেন্দ্র দেব 1435 নু 1465 মশিয়া তক শাসন করিথিলে। মহারাজকর রাজ্যাভিষেক দিবস অবসরে আজ রাইজে গজপতি গৌরব দিবস পালন করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই অবসরে শুভেচ্ছা জনাইকরি কহিছেন, গজপতি কপিলেন্দ্র দেব ওড়িয়া স্বাভিমান বীরতা আর শৌর্যর প্রতীক আন। ওড়িয়া ভাষা সাহিত্য আর সংস্কৃতির সুরক্ষা আর সাংস্কৃতিক নবজাগরণ লাগি তাঁকর বহুত অবদান রয়েছে বলে মুখ্যমন্ত্রী কহিছেন। রাইজে সার মিলবার আউ কলাবজারিকে রুকবার লাগি সমবায় বিভাগ তরফ সারর আগর মহজুদ যোজনাকে সরকার মঞ্জুর করিছেন। যোজনাটি 5 বছরে 42 কোটি টঙ্কা তক রিহাতি দিয়া যিবা। চলতি আর্থিক বছর লাগি 5 কোটি টঙ্কা আবণ্টন করা যাইছে। পাখাপাখি 2700 প্রাথমিক কৃষি সমবায় সমিতিকে এটি সামিল করা যিবা। সমবায় বিভাগর কমিশনর আউ সচিবঙ্কর অধ্যক্ষতাটি হেইতিবার স্থায়ী আর্থিক কমিটির সুপারিশ আধারটি এই নিষ্পত্তি নেওয়া যাইছে। ইতি ক্রেস ক্রেডিট ঋণ উপরে 100% সুধ সরকার ছাড় করবে, যেথির লাগি সমবায় সমিতি মানকর সারর আক্তুরা মহজুদ প্রক্রিয়া পুরাপুরি সুধমুক্ত হয়ে পারবা। ডিজিটাল পেমেন্টকে প্রোৎসাহন দেবার আর সার বিক্রি সময়াথি স্বচ্ছতা বজায় রাখবার লাগি সরকারকর তরফু কিউআর কোড জরিয়ে কারবার করবারকে নির্দেশ দেওয়া যাইছে। কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগত প্রকাশ নড্ডা আজ নূয়াদিল্লীন স্বাস্থ্য ক্ষেত্র লাগি বহুটে ডিজিটাল পদক্ষেপর শুভারম্ভ করিছন। ইথি আরোগ্য সেতু 2 নম্বর খেপ, আয়ুষ্মান সারথী চ্যাটবট, আয়ুষ্মান অ্যাপ, ই সুশ্রুত ক্লিনিক, ন্যাশনাল হেলথ ক্লেমস এক্সচেঞ্জ আউ স্বাস্থ্য মানদণ্ড সামিল রয়েছে। ইসবু পদক্ষেপ দেশর স্বাস্থ্যর লাগি ডিজিটাল সার্বজনীন ভিত্তিভূমিকে বরকস করবার মন্ত্রী শ্রী নড্ডা কহিছন। কেন্দ্র মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই আজ ত্রিভাষা নীতি বাবদে নির্দেশাবলী জারি করিছে। ইহাদে 10 শ্রেণীতে পড়ুথিবার ছাত্রছাত্রী মানকর উপরে নূয়া ভাষানীতি লাগু নাই হুয়ে বলি বোর্ড স্পষ্ট করিছে। সেন্তা ইহাদে 7, 8 আউ 9 শ্রেণীতে পড়ুথিবার ছাত্রছাত্রী মানে 10 শ্রেণীতে পৌঁছিলে ভিল 3 নম্বর ভাষাটি বোর্ড পরীক্ষা দেবার দরকার নাইন। সিবিএসই আহরি কহিছে যে 7, 8 আউ 9 শ্রেণীতে আঘনু 2টা বিদেশী ভাষা বাছুথিবার ছাত্রছাত্রী মানে সেই ভাষা জারি রাখিপারবে, হলে সেমানকু গোটে অতিরিক্ত দেশীয় ভাষা পড়বারকে পড়বা। গ্রেড অনুসারে জরুরি পাঠপড়া সামগ্রী ধারি সময়া ভিতরে যোগাই দিয়া যাবে বলি বোর্ড তরফ কুহাযাইছে। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। রাজ্যর বিদ্যালয় মানকু সংশোধিত বহি দিয়া যিবা বলি বিদ্যালয় আউ গণশিক্ষা মন্ত্রী নিত্যানন্দ গণ্ড কহিছন। 1 নু 8 শ্রেণী তক পড়া বহিতি হেইতিবার ভুলর তদন্ত করা যাইকরি অবহেলা করিতিবার অধিকারী মানকর উপরে কার্যানুষ্ঠান নেওয়া যাইছে। বিদ্যালয়ন সংশোধিত বহি বাঁটবার কাম জিল্লা শিক্ষা অধিকারী কি প্রধান শিক্ষকঙ্ক জরিয়াতি করা যিবা বলি মন্ত্রী শ্রী গণ্ড কহিছন।
1: মাননীয় মুখ্যমন্ত্রী 14টি সুপারিশ করিছন্তি বিভাগকু যে ই বহি যে ভুল হয়েছে সেথিরে আমি বিদ্যালয় মানুষ করেক্টেড কপি যাব এবং আমার জেলা শিক্ষা অধিকারী হোক শিক্ষক মানুষ হোক কি ই বিষয়ে অবগত করে সে আমার করেক্টেড কপি দিয়া হয়েছিল সেই অনুসারে পিলা মানুষ পাঠ পড়াইবার ব্যবস্থা করবে।
0: জাতীয় পরিসংখ্যান দিবস অবসরে সম্বলপুর জিলা প্রশাসন তরফ আজ জিলা পরিষদ সম্মিলনী কক্ষন কার্যক্রম হয়ে যাইছে। এই বছরের মূল আভিমুখ্য প্রশাসনিক তথ্যর উন্মোচন বাবদে আলোচনাচক্র হয়ে যাইছে। কার্যক্রমটি অতিরিক্ত জিলাপাল মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে জনকল্যাণকারী যোজনার সফল রূপায়ণ লাগি তথ্যর সঠিক বিশ্লেষণ বাবদে জোর দিয়েছিল। এই অবসরে গঙ্গাধর মেহের বিশ্ববিদ্যালয় হয়েবার জিলাস্তরীয় প্রবন্ধ আউ কুইজ প্রতিযোগিতার কৃতি প্রতিযোগী মানুষ পুরস্কৃত করা। ওড়িশা মাধ্যমিক শিক্ষা পরিষদ তরফ যুক্ত

0: খুশি লাগবা। আপনার চেষ্টা করুথবে গোটে জিনিসটে হয়েগলে তো নিশ্চয় ভাল লাগবা।
1: আউ
0: দেখুন আজি লাগলা, হেন্তা চেষ্টা করুথন হেন্তা লাগবা। হেন্তা আমার আকাশবাণী হেন্তা কিছু কাহারি নম্বর জানাশুনা নম্বর হেন্তা নাই।
1: কল করুছে কিন্তু মজিকে আটকি গলা।
0: যা হো শুনিকি খুশি লাগলা যে আপনার আমার নিয়মিত সুতান পুরোনা সুতান হেন্তা চেষ্টা করুন আর থরক নিশ্চয় লাগবা। ঠিক ভাই হো ধন্যবাদ। হ্যালো
2: হ্যালো
0: হ্যাঁ হ্যালো কে কুচন ভাই?
2: নমস্কার
0: নমস্কার কেন কুচন পরিচয় টিকে দুন। হ্যাঁ ভাই কোন আউ কেন আমার কার্যক্রম শুনুছন কেন্দা লাগছি?
2: আপনার কার্যক্রম তো বহু খুশি লাগছে কিন্তু আপনার আমার কথা রক্ষা নি করে আমি কৌছি অতি করে কমসে কম মাসক দুইটার গোটে বিশেষজ্ঞ মা সাহে কে অতিকারি আনিকি যদি কার্যক্রম বসাতে বলে আমি যদি যদি কিছু না কিছু প্রশ্ন পচারি তার উত্তর যদি পাইপারতে আমি খুশ লাগতাম। এটা যে দুঃখ সুখ কথা আছে এটা তো দুঃখ সুখের কথা হচ্ছে এটা বর্তমান আমরা আমার দুইটা সময় প্রচার করুন এবং তার সাথে বিশেষজ্ঞ মা সাহে গোটে টপিক উপরে দুইটা সময় প্রচার করে আপনি খুশ লাগ।
0: ঠিক আছে ভাই, ভাই দেখুন হেটা বি আমি ধীরে ধীরে নিশ্চয় করমা, বিশেষজ্ঞ আজ্ঞা মানকে ডাকবার লাগি আমি চেষ্টা করমা। আমি আমার উপর যেন অধিকারী মানে আজ্ঞা মানে অছন আপনার কথা আমি নিশ্চয় তাঁর পাখে পৌঁছাই দেবু। হলে ঠিক আছে, আউ আপনার মতামত লাগি বহুত বহুত ধন্যবাদ ভাই। বহুত বঢ়িয়া। হ্যাঁ বর্ষা তো সবুড়ে সমান ভাই, কেন হোচে কে আউ নিশ্চয় বর্ষা হবা আমি সেপ্রতি চেষ্টা করমা। যা হো ভাই ধন্যবাদ, হেন্তা ফোন করুথাউন আমার সঙ্গে জুড়ি হোথাউন। হ্যালো
3: হ্যালো
0: হ্যাঁ ভাই কে কুচন কেন কুচন পরিচয় টিকে দুন।
3: দুলগোবিন্দ মিশ্র সুলেগা কেউরা ব্লক জাসুয়া জেলা রু কোছে।
0: হ্যাঁ ভাই কোহুন কেনতা আছন?
3: বড়িয়া আছন রাম।
0: আও কান করছন আপন?
3: আমি পূজা পাঠ করছন যে কিন্তু কৃষি কার্যক্রম বি আমি শুনছন টিকে আও আমার মানে ধান চাষ বি করছন তো আমার আছে একড়ে জমি।
0: আজ্ঞা
3: খাই ধান করছন তা মানে খাবার লাগি পনিপরিবা টিকে চাষ করছন।
0: হ্যাঁ বহুত বড়িয়া, যা হলে বি নিজে পনিপরিবা করি করি নিজর খাইবার লাগি বাহার করলে তো বহুত বড়িয়া। আউ জৈবিক করছন কি রাসায়নিক দেশন?
3: নি জৈবিক খত আমার গায় আছে গায় রকি
0: জু। হ্যাঁ বহুত বড়িয়া ভাই, আউ আজকাল তো গায় রখবার লাগি লোক হদরু চন হলে গায়টা রখলে তার কেতে উপকার মিলুছে যে হেটা জানবার কথা। আমি গোবর বি পাইলাম গুরস বি পাইলাম আউ তার সঙ্গে সঙ্গে আমি গোমাতার সেবা বি করলাম এ কি নেই সমস্ত ভাবি। হ্যাঁ বহুত বড়িয়া ভাই, ঘরে রখবার কথা আউ ধান করছে
3: কোন কি মু কা কো দে মেডাম ই যে গায় বিষয়ে টিকে কৃষি কার্যক্রম টি গায় বিষয়ে কিছি টিকে এন্ডা বিষয়ে এটা একটু আলোচনা করলে ভালো হতো টিকে।
0: ভাই দেখুন আমার কার্যক্রম রে বহুত আমি গাই খরা দিনে গাই গরুর যত্ন নেকরি বর্ষা দিনে শীত দিনে আমি সবু বেলে প্রচার করুচু। আপন আমার কার্যক্রম পুরা শুনুন নিশ্চয় জানি পারবে।
3: নি যে টিকে মু কা কো দিলি তা মানে টিকে বিশেষজ্ঞ রে করি যে টিকে এন্ডা ফোন ইন কার্যক্রম টিকে করলে
0: দেখুন ভাই তার লাগি বি অছে আপন আমার হোয়াটসঅ্যাপ নম্বর অছে আপন সেতিরে হোয়াটসঅ্যাপ করি পারবে আর সেতিরে আপন প্রশ্ন পচরে পারবে তার উত্তর আমি দেমু আমার বিশেষজ্ঞ আজ্ঞা মানকু পচরে করি আমি দেমু আর তথাপি বি আমি আপনকর যেন অনুরোধ তা
3: করিছি ডাইরেক্ট ফোন ইন করলে টিকে ভাল হতো।
0: নিশ্চয় নিশ্চয় নিশ্চয় ভাই আমি ঠিক আছে ভাই আপনকর
3: অনুরোধ যখন আজ গাই বিষয়ে গোটে ডক্টর আসলে কি আর দিনে চাষ বিষয়ে ডক্টর আসলে তো এটা গোটে মানে কমসে কম মু কোনি কি যে সরতা করালি কিন্তু মাসরে থরে করলে টিকে ভালো হবন।
0: বহুত বড়িয়া, আপনকর মতামত লাগি ধন্যবাদ ভাই। হ্যালো হ্যালো
4: হ্যালো ম্যাডাম
0: নমস্কার ভাই কে কোচন কেন কোচন পরিচয় টিকে দুন।
4: রাজেন্দ্র ভাই কইতে ফন্ডো কলে জ্ঞাত করে জেলা সাহন।
0: হ্যাঁ ভাই আউ কানা কোন কানা করছন আপন? আ
4: চলে যে কানা ফলা ফলে তা ফলে ম্যাডাম।
0: হ্যাঁ হ্যাঁ পকালে ন
4: রক্ষিছন।

শুনিলে কেতুটি হিন্দি ভক্তিগীত। আকাশবাণী সম্বলপুর এথর শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রমে শুণন্তু লঘুশাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করছেন বিদুষী পরবিন সুলতানা এবং গিরিচা দেবী।

0: আচ্ছা মারবি ওকে কে বলটা?
1: মারিবি কোন রে, এথর যদি ছক্কা না পিটেছে।
0: হোক নে।
2: আবে হে দেবি যে এইখানা কান্নামূল দেখে দিটা লেখা ইয়াপ পাঠ সাঠ নাই, ক্রিকেট খেলুচন্তি। ক্রিকেট গোটাই কপিল দেব।
1: ভাই কপিল দেব আও মো তেন্ডুলকার।
2: যা যা ডাকি দে, মা অম্পায়ার হব।
3: বাপা বলটা দিও, মো বল।
2: চুপ যা এটু, এইটা খেলো পড়িয়া হেইছি নাই।
4: নাই নাই, তম পেই ছুয়া মোর ঘরে গোড় বান্ধি বসি রইবে। পাঁচ পাঁচটা পিলাঙ্ক পাই আও জাগা কোটি, এইটি খেলিবে, খাইবে, শোইবে,
2: ভাঙ্গিবে, সবু করিবে।
4: যেমিতি মানুষ সেমিতি ঘরটায় তো জোগাড় করিছ, সবু ভাগ্যকু ঘেনি।
2: কি গ্রহকু তোমার জন্ম যে গুণাবু, সন্তোষ তম জাত করে নাই। পাঁচ পাঁচটা ছুয়ার মা হেল, আত্মসন্তোষ যে কিভাবে?
4: মলা মোর ছুয়া পাঁচটা তো খালি তম আখিকি কণ্টা হয়েছন্তি, এ সবা খাই সাই পড়িশাঙ্ক আখিকি নগলা বেড়কু। ঠিক আছে, ছুয়াঙ্কু নেই মু মোর বাপ ঘরকু চালি যিবি।
2: এবে যিব না, টিকে ছাড়ি করি।
4: মু যেতেবেলে যায়, তমর কোন অছি?
2: নাই মু কোন কহুতলি কি, ইয়ে রিক্সাটি ডাকি দিছান্তি।
4: তমে কাই কি মো, মোর কুনা টুনা নাহান্তি কি? এ কুনা টুনা, আলো এ সুনা, মুনা গুনা কুটকে প্যান্টা পিঁধাই দিও তো।
5: কোন মামু ঘরকু যিবা না বাজারকু?
4: জমাপুরকু পোড়া মুহা।
2: যাও যাও, হেলে আসিবাকু জম্মা তর তর হব নাই, বুঝিল?
4: তমে তো ঠাকুরঙ্ক পাখরে নড়িয়া পিটিব, তাপরে
2: খালি পিটিবি নাই হো, জানুপাত পূর্বক প্রার্থনা করিবি, কহিবি হে প্রভু দুঃখ বিনাশন হরত ভঞ্জন।
1: ইয়ে কি পদি পলো মা, ছুয়া গুড়াক সামনারে আঁঠেই পড়ি।
2: তোমরি মহিমা সদা অনন্ত অপার, মুছার কাহু বুঝিবি তার পটান্তর, এ মূর্খ নারী বুঝিব কাহু সে খবর, প্রভু ঘেন প্রণীপা তোমার।
4: আবে কুনা টুনা মুনা সুনা গুনা, দেখিব আস দেখিব, তোম বাপা কেমিতি নীল ডাউন হইছন্তি, দেখিব আস।
5: বাপা নীল ডাউন হইছন্তি রে, বাপা নীল ডাউন হইছন্তি, বাপা নীল ডাউন হইছন্তি রে, বাপা নীল ডাউন হইছন্তি রে, দেখিব আস।
4: হেলা তো এবে এই কি অলাজুক, তমে বুড়া হেলনি আসি, ছি ছি ছি ছি, তোমার মুহকু লাজ বলে টিকিয়ে নাই, এমনিতি পোড়া কপাল যে। রহ রহ, দৌছি দিটা লেখা, একা নাওর মঞ্জি তো হব কোউঠু।
3: বাপা বউ মতে মাইলা,
2: এতে বড় হাস্য রোলটাকু ক্রন্দনে পরিণত করিদেল তুমি পার্বতী, ধন্য তুমি নারী, সহনশীলতার অবতার। মুখা এথর বল ব্যাট ধরি পড়িয়া বাহারি যাও, যাও যাও।
3: আটুনা
1: চাল।